সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল পাঁচটা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
3: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গমাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গমাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাডবাথ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরো ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, লাক্সেমবার্গ। ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামীকাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcombe Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: বাঙালি মানি ভরপুর খাওয়া দাওয়া, আর বাঙালি মানি ভাত ঘুম। বাঙালি মানি ভাষা দিবসের সেলিব্রেশন, আর বাঙালি মানি ইলিশ চিংড়ি ডিবেট। বাঙালি মানি মন ভালো করা বাংলা গান।
12: কি লিখি তোমায় প্রিয়তম,
11: সে গানে ঠিক বসবে সোম থেকে শুক্র গান দরিয়ায়। সঙ্গে থাকবো আমি রুবিনা, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: যায়, আয়রে আয়, আয়রে আয়, আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়। মিহিদানা পুলি পিঠে জিবে গজা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি, এলো বৃষ্টি, এলো বৃষ্টি, ও রে।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At ETOS Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETOS Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
5: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
4: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
6: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
7: ইচ্ছে করে অন্য একটা আকাশ দেখি,

অন্য সময় অসুখে বার ইচ্ছে করে, আমার দেশে সবার দেশে সবার ঘরে, ঘরে এবং বাইরে সময় অন্য হবে, অন্যরকম দিনগুলো যে আসবে কবে ইচ্ছে করে।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ito services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.itoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

খুব ছোটবেলায় একটা প্রবাদ শুনেছিলাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তারপর যত দিন গেছে তত বুঝতে পেরেছি যে এই প্রবাদটা কি অমোঘ সত্যি। তো রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছেটা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে এই প্রবাদটি নিয়েই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইহ জগতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বুঝলেন, যেগুলো দেখার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে যে ভাবিয়া করিও কাজ এবং করিয়া ভাবিও না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাকা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

চলেছি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি।

0: যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি শুধু কল যেটা যাও ভাঙাতে কিছু মিলবে না এত রত্রি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি এই দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয় সব সত্যি সব সত্যি
1: প্রেম জিনিসটা খুব ভালো বুঝলেন, প্রেম জিনিসটা শরীর এবং মন দুটোর পক্ষেই খুবই ভালো, এ কথা আমি বলছি না, বলেছেন মহানায়ক তার মৌচাক সিনেমায়। তবে এই প্রেমের সঙ্গে কিন্তু আরও একটা ব্যাপার জড়িত, সেটা হলো আচ্ছা আচ্ছা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আজকে আপনাকে বলছি একটা প্রাচীন প্রবাদের কথা, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো এই যে প্রেম ব্যাপারটা বললাম, এই প্রেম ব্যাপারটা করতে গেলে কিন্তু আপনাকে একটা জিনিসে মায়া ত্যাগ করতে হবে, সেটা হলো পকেট। আগে হ্যাঁ হ্যাঁ পকেট, মানে আপনি যদি বলে একটু কৃপণ টাইপের হন তাহলে প্রেম জিনিসটা কিন্তু আপনার জন্য নয়, কারণ একই সঙ্গে আপনি পকেটের কথা ভাববেন আবার প্রেমের কথাও ভাববেন, দুটো কোনো মতেই চলতে পারে না। কাজেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেডানার আড্ডার আসরে এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি আর করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায় কথায় কথায়
0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

প্রেম জিনিসটা যেরকম ভেবেচিন্তে করার মতন জিনিস, ব্রেকআপ জিনিসটাও কিন্তু একটু ভাবিয়া চিন্তিয়া কাজ করিবার মতন জিনিসই বটে। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটিকে নিয়ে, অর্থাৎ এই কথাটাই বিভিন্ন ঘটনার পরে মনে হয়েছে। তো যে কথা বলছিলাম যে প্রেম জিনিসটাও অত্যন্ত গোলমেলে এবং ব্রেকআপ জিনিসটা তো আরও বেশি গোলমেলে। আর ব্রেকআপ খুব ভাবনা চিন্তা করে করতে হয়, না হলে যে কী কেস হয়ে যায় কে জানে। এই দেখুন না, আমার এক বন্ধু কিছুদিন আগেই চাকরি পেল, বুঝলেন, মানে পাশ করার পরে বেশ কিছুদিন বসেছিল ছেলেটি, তারপর চাকরি পেল একটি কোম্পানিতে, এবং কোম্পানিতে জয়েন করার পরে সে দেখলো তার যে ইমিডিয়েট বস সে হচ্ছে তার এক্স। বুঝলেন তো ব্যাপারটা, তার এক্স। কাজেই বলছিলাম না যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা কিন্তু খুব বেশি করে চিন্তা করতে হয় ব্রেকআপ করার আগে, কারণ কখন যে কোত্থেকে কী ফেরত চলে আসবে বলা তো যায় না। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ব্যাপারটি নিয়েই, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনার বাড়িতে কি পোষ্য সারমেয় আছে? মানে পাতি বাংলায় বলতে গেলে পেট ডগি আছে কি? তাহলে কিন্তু একটু সামলে তাকে বকবেন, বুঝলেন? না হলে ব্যাপারটা একটু অন্য দিকে চলে যেতে পারে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। বিভিন্ন ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়েছে, সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো যে কথা বলছিলাম যে আমার এক বন্ধু আছে, তার বাড়িতে একটি পেট ডগি বর্তমান এবং তার স্পিসিস হচ্ছে ল্যাব্রেডার। ঘটনাচক্রে আমার বন্ধু সেই ল্যাব্রেডারকে একদিন খুব বকান বকেছিল, কারণ কিছু একটা সেই ল্যাব্রেডার চিবিয়ে ফেলেছিল আর কি। তার ফলটা কি হয়েছিল জানেন? সেই রাতেই তার বাড়িতে চুরি হয়। চোরেরা বাড়ির জানলার গ্রিল কেটে সমস্ত কিছু সাফ করে নিয়ে গিয়েছিল তার সেই পেট ডগির সামনে দিয়ে, অর্থাৎ তার সেই পেট ল্যাব্রেডারের সামনে দিয়ে। এবং তার সেই পোষ্য সারমেয় ব্যাপারটা চুপচাপ দেখেছিল, একবার চিৎকার পর্যন্ত করেনি। তার কারণ জানেন কি? তার কারণ হচ্ছে তাকে সেই দিনই বকা হয়েছিল। কাজেই বলছিলাম না যে একটু ভাবনা চিন্তা করে আপনার পেট ডগিকে বকবেন, বুঝলেন? এক্ষেত্রেও ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানেট.কম এ এই অমোঘ সত্যিটাকে নিয়েই আমাদের আড্ডাটা আজকে জারি আছে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একটি কথা আপনার জন্য ওয়েট করবে। কাজেই সঙ্গে থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লোকে কত কিছুই তো পোষে, কেউ খরগোশ পোষে, কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পোষে, কিন্তু আমার চেনা পরিচিত এক ব্যক্তি, তিনি গিনিপিগ পুষেছিলেন, মানে তার খুব শখ হয়েছিল গিনিপিগ পোষার, সেই জন্য একজোড়া গিনিপিগ বাড়িতে নিয়ে এসেছিলেন। তার ফলোটা হয়েছিল একটু অন্যরকম, মানে গিনিপিগ যে দ্রুততায় বংশবিস্তার করে সেটা ভাবাটাও একটু মুশকিল আর কি। ফলশ্রুতিতে ব্যাপারটা হয়েছিল যে বছরখানেক ঘুরতে ঘুরতেই তার বাড়িতে এত গিনিপিগে ছয়লাভ হয়ে গিয়েছিল যে ভদ্রলোক কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। আর এই ব্যাপারটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো রেডিও বাংলানের ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা, জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে এবং শুরু হয়েছে গান দরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং অবশ্যই ভালো কথা হবে, গান হবে, আর তার সাথে সাথে এই যে এক ঘন্টার আড্ডায় কিছু কথা, যে কথাগুলো আমি জানি সেগুলো আপনার সাথে শেয়ার করব, বা কিছু কথা যেটা আপনি জানেন সেটা আমার সাথে শেয়ার করবেন। যাই হোক, যেভাবেই হোক আমাদের গল্প চলবে এবং আড্ডা চলবে এক ঘন্টা। ভালো ভালো গান রেখেছি আপনার জন্য সাজিয়ে, তাই বেশি কথা না বলে আড্ডার কাছে ফেরা যাক। আর একটা ছোট গানের ব্রেক নিয়ে ফিরছি আড্ডায়। শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

অনেকবারই আড্ডায় বা এর আগে যারা আমরা ফুল ভালোবাসি তারা জানি ফুল মানে হচ্ছে একটা খুবই মিষ্টি এবং যেটা খুবই নির্মম, আর যেটার মধ্যে কোনো রকম কি বলবো খারাপ বা কোনো কলুষিত কিছু নেই, যেটা খুবই স্নিগ্ধ। এবং ফুল বলতেই যেটা আরেকটা কথা মনে আসে সেটা হচ্ছে ভীষণই ভালো একটা গন্ধ। কিন্তু আপনি কি জানেন আমাদের বিশ্বের বৃহত্তম ফুলের নাম কি? যদি জানেন তাহলে নিশ্চয়ই জানেন যে সেই ফুলে থেকে কোনো সুগন্ধ বের হয় না, বেরোয় অনেক দুর্গন্ধ। সেই ফুল নিয়ে কথা বলবো রেডিও বাংলা নেই ডট কমে, তাই অবশ্যই লাস্ট অবধি আপনাকে চাই আর শুনতে থাকুন রেডিও বাংলা নেই ডট কম, যখন ফেরত দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
6: No. Oi, hear that? It's water and cans.
7: And fix those drips and drops.
8: And take shorter showers, yeah?
9: Because when we work together,
10: it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আমাদের বিশ্বের সবচেয়ে বৃহত্তম ফুল যদি কিছু থাকে তার নাম হচ্ছে র্যাফলেশিয়া আর্নল্ডি। এবং এই যে র্যাফলেশিয়া আর্নল্ডি এর কথা বলছি, সেটা ইন্দোনেশিয়ার জাতীয় ফুল। আর তার সাথে সাথে বলি যে এটি একটি পরজীবী উদ্ভিদ। অন্যান্য গাছে যেমন কাণ্ড থাকে, পাতা থাকে, শিকড় থাকে, এই র্যাফলেশিয়ার কিন্তু একদমই নেই। এবং র্যাফলেশিয়া গাছ নিজে খাদ্য তৈরি করতে পারে না। আর তার সাথে সাথে অবশ্যই যেটা সবচেয়ে অবাক হওয়ার ব্যাপার, সেটা হচ্ছে যেই ফুলে গন্ধ নেই সেটা তো একটা কথা, কিন্তু দুর্গন্ধ সেই ফুলে আছে, এবং সেই ফুলের নামই হচ্ছে র্যাফলেশিয়া।

0: আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

radiobangani.com-এ আজকে আমরা কথা বলছি বিশ্বের বৃহত্তম ফুল নিয়ে, এবং সেটা অবশ্যই বিলুপ্তির পথে। আমরা কথা বলছি রাফলেশিয়া আর নলডি নিয়ে, এবং তার সাথে সাথে অবশ্যই বলি যে ফুলে তো গন্ধ নেই আমরা জানি, কিন্তু এই ফুলে দুর্গন্ধ, আর এমনই দুর্গন্ধ যেটা পচা মাংসের বা পচা গলা প্রাণীর গন্ধের সাথে তুলনা করা হয়। এবং এই যে বৈশিষ্ট্য, সেই কারণেই ইন্দোনেশিয়ান ভাষায় একে বলা হয় বুঙ্গা বাঙ্কাই, অর্থাৎ মৃতদেহ ফুল। আবার অনেকে পদ্মা রাক্ষসও বলে থাকেন, আর এর অর্থ হচ্ছে দৈত্য বা দানব ফুল। ভাবা যায় অ্যাকচুয়ালি এই যে রাফলেশিয়া, সেখানে সালফার থাকে, সালফার থাকার কারণেই পচা গন্ধ তৈরি হয়। এবং এই যে ফুলের পচা যে গন্ধটা, যেটা মাংসের পচা মাংসের সাথে তুলনা করা হয়, সেই গন্ধটা নাকি ক্যারিয়ান মাছিকে ভীষণভাবে আকৃষ্ট করে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com এ আজকে একটা অদ্ভুত আমরা জিনিস জানছি। এই যে রাফ্লেশিয়া আর্নল্ডির কথা বারবার করে বলছি, এটি একটি ছোট্ট বাদামি কুড়ি বা মুকুল তৈরি হয়, কিন্তু এই তৈরি হতে কতক্ষণ সময় লাগে জানেন? 18 মাস, এবং মুকুলটি পরিপক্ক হতে আরও 6 থেকে 9 মাস লেগে যায়, এবং কুড়ি থেকে ফুল ফুটতে মোটামুটি লাগে 2 থেকে 3 বছর, মানে 2.5 বছর 3 বছর বলা যেতে পারে, এবং ফুলটি মাত্র 5 থেকে 7 দিন খোলা অবস্থায় থাকে। এই যে দৈত্য বা দানব ফুল, এই ফুলটা আমরা দেখলে ভয় পেয়ে যাবো না তো? ভয় পাবো কি না জানি না, কিন্তু সেখানে হয়তো আমরা গন্ধের জন্য টিকতে পারবো না। যাই হোক, বিশ্বে এরকম অনেক নানান জিনিসপত্র আছে, নানান অবাক করা জিনিসপত্র আছে, যেগুলো হয়তো আমরা জানি না বা হদিশ পাইনি, আর সেগুলো অবশ্যই বিলুপ্তির পথে। radiobangladesh.com এ আজকে তাই জন্য শেয়ার করলাম আপনার সঙ্গে বিশ্বের বৃহত্তম ফুল রাফ্লেশিয়া আর্নল্ডির কথা। কেমন লাগলো প্লিজ জানাবেন, আর তার সাথে সাথে ফলো করতে ভুলবেন না www.radiobangladesh.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমরা কিন্তু আড্ডা এগিয়ে নিয়ে চলি, আর আজও সেইভাবেই আপনি আর আমি আমরা একসঙ্গে আড্ডা মারতে মারতে সময়টাকে কাটিয়ে দেব। আর আজকের এই এক ঘন্টার আসর জমে উঠবে ছবির কথা নিয়ে। হ্যাঁ, মানে এই ছবি মানে নিজের ভালো লাগার জায়গা থেকে ছবি, আর সেই ছবি তোলা ছবি। মানে বুঝতেই পারছেন আমাদের মনের মধ্যে যে একটা আয়না থাকে, সেই আয়নার প্রতিফলিত হওয়ার রূপটাই দেখা যায় যখন আমি কি ভাবছি দূরের একটা সিনারি বা দূরের একটা সুন্দর ফ্রেম, সেই ফ্রেমটা কিন্তু আমার চোখ দিয়ে মন দিয়ে কোথাও একটা মিলেমিশে খিচিক করে একটা শব্দ হয়, আর তাতেই আমাদের মনের মধ্যে একটা তৃপ্তি লাভ হয়। আর সেই ছবিটা যখন আমরা ক্যামেরায় যারা তুলি ক্যামেরায় দেখি কিংবা মোবাইলের যে স্ক্রিনে যখন তুলি, হ্যাঁ, তাতেও আমরা যখন দেখি একটা অন্যরকম অনুভূতি হয়, এবং ছবিটা যখন ভালো হয় বা আরও সুন্দর তোলার অপেক্ষা কিন্তু আমাদের মধ্যে জারি থাকে, আর এটা আমাদের ভালো লাগার নেশা। আজকের এই খিচিক দিয়ে আমাদের আড্ডার এক ঘন্টা কাটাবো, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর চটপট আজকের এই গান মুসাফিরে খিচিকের আড্ডা নিয়ে। এখন গান

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল একটা গান মুসাফিরে খিচিক নিয়ে আমি শৌভিক। তো একটা সময় মাঝে মধ্যে আমার এরকম ব্যাপারটা হতো, যারা ওই অনবরত সেলফি তুলতো তাদের ক্ষেত্রে আমার একটাই মনে হতো যে কেন এত সেলফি তুলে বেড়াচ্ছে। এবং আমার যেটা মনে হয় বারবারই যে একটা ছবি কিন্তু যথেষ্ট, প্রচুর প্রচুর ছবি, প্রচুর প্রচুরে অনেকে আছেন যারা চোখ দিয়ে যে একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর মুহূর্তকে ধরে রাখা যায়, হ্যাঁ এটা অবশ্যই একটা কি দুটো স্ন্যাপ বা আরও কিছু সেটা ধরে রাখা যায়, কিন্তু অনবরত এই যদি ছবি ছবি ছবি ছবির মধ্যে একটা ব্যাপারটা থাকে তাহলে কিন্তু ঘোরা বা সেই মুহূর্তটাকে এনজয় করার মুহূর্তটাই নষ্ট হয়ে যায়। আমার কাছে কিন্তু এটাই মনে হয়। এবং অবশ্যই ছবি তোলা উচিত, অবশ্যই সেলফি তোলা উচিত, কিন্তু সেটা বেশি পরিমাণে নয়। কারণ এই যে সেলফিটা আমি তুলবো আজকে, এটা যদি 10 বছর পরেও আমি দেখি আমার সেই মুহূর্তটার কথা মনে পড়ে যাবে। আর এটা তো সত্যিই মানতে হবে, মুহূর্ত একবারই হয়, বারবার হয় না। তাই এই বারবার যখন হয় না তখন তাকে আমাকে কিছু একটাভাবে ধরে রাখতে হবে। আর সেই ধরে রাখার কাজটা অবশ্যই মোবাইল করেন, আমাদের মুঠোফোন সেই ব্যাপারটা কিন্তু অনেকটা এগিয়ে দিয়েছে। এবং আমাদের এই মোবাইলের কারণেই কিন্তু আমরা নিজেদেরকে খুব সব সরলভাবে বেঁধে রাখতে পারি, খুশিতে রাখতে পারি এবং মানুষকেও আনন্দ দিতে পারি। কারণ একসঙ্গে বন্ধুরা মিলে একসঙ্গে হওয়ার যে মুহূর্তটা, সেটা কিন্তু এই সেলফির মাধ্যমে সুন্দরভাবে একটা কি দুটো কি তিনটে কি পাঁচটা, এর বিষয় তো নয়, তাতেই কিন্তু বেঁধে রাখতে পারলে মনে হয় ভালো হয়। অনবরত ছবি ছবি ছবির মধ্যে কিন্তু সেই অনুভূতিটা হারিয়ে যায়। ভাববেন তো আমি কি যথাযথ বললাম? আমার মনে হচ্ছে আমার এই কথার সঙ্গে আপনিও একমত হবেন। ভালো থাকুন, জুড়ে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবার আজকের এই খিচিকের আড্ডা নিয়ে, শুধুমাত্র গান।

রেডিও বাংলানেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা। আর শুনলাম কয়েকটা অসাধারণ গান, তাই না কি? একদম অন্য জায়গায় পৌঁছে গেছি না? হ্যাঁ, কিছুটা মনে হচ্ছে একটু অন্যরকম ফিল হচ্ছে। চলুন আবার একটু ছবির কথা নিয়ে আড্ডা হোক। আর আমরা যারা ছবি তুলতে ভালোবাসি, তাদের কাছে রোদ, জল, ঝড়, বৃষ্টি কোনো কিছুতেই বাদ সারে না, আর এটাই স্বাভাবিক ব্যাপার। কারণ আমার মনে আছে, আমি যখন প্রথম ক্যামেরা কিনেছিলাম, ওই দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোর ছবি তুলো বলে বেরিয়ে পড়েছিলাম, আর সেখানে প্রচণ্ড সেদিনকে মুষলধারে বৃষ্টি পড়ছে। সেটা সম্ভবত দশমীর দিন। এবার প্রশ্ন আসতেই পারে, কেন তুমি সপ্তমীতে কিনলে না, কেন তুমি ষষ্ঠীতে কিনলে না? আসলে ব্যাপারটা এরকম একটা সময় ছিল যখন ওই টাকা জমিয়ে জমিয়ে একটা জায়গায় যখন পৌঁছাই, আমি নিশ্চিত যে সপ্তমী, অষ্টমী, নবমীর এই বেশ কিছু জায়গা থেকে টাকা পয়সা হ্যান ত্যান পাওয়া, সেইটার জমিয়ে আমি দশমীতেই একমাত্র কিনতে পারবো, তাই সেইটাও কিনেও ছিলাম। এবং কেনার পর একটা অদ্ভুত ফিলিংস হয়েছিল যখন সেই ক্যামেরাটা হাতে পাই। একটা এমন একটা জিনিস মনে হলো আমি হাতে পেলাম, যেটা মনে হচ্ছে আমি একটা ইন্সপিরেশন আমার মধ্যে কাজ করলো। এবং আমার মনে আছে, আমি যখন প্রথম বেরোই এই দুর্গাপুজোর ছবিটা তুলতে, তখন প্রচল তারে বৃষ্টি পড়ছে, দশমীর সকাল, উত্তর কলকাতার বাগবাজার সর্বজনীন দুর্গোৎসবের ছবি তুলেছিলাম, প্রথম দুর্গা মায়ের মূর্তি। এবং আজও আমার মনে পড়ছে এই মুহূর্তটার কথা। এবং সমস্ত বৃষ্টিকে বাদ না সেদে, মানে একদম পুরো একদম যাকে বলে ছাতা মাথায় করে ছবিটা তুলেছিলাম। এবং তারপর তো প্রচুর ছবি তুলেছি। তো যাই হোক, যেভাবেই হোক না কেন, কিন্তু এই প্রথম যে একটা ব্যাপার, তা সেটার অনুভূতিটা কিন্তু সকলের সঙ্গে মানে ওইভাবে আমি প্রকাশ করতে পারছি না। হয়তো প্রথম ব্যাপারটা প্রথমেই থাকে, আর ওই সব কিছুর আগেই যেটা ব্যাপারটা থাকে, একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ভালো লাগা। তো যাই হোক, এই ভালো লাগাটুকুটা প্রত্যেকের মধ্যে জারি থাকুক। আমরা সবাই ছবি তুলি, আর যে হয়তো ছবি কখনো তোলেননি বা মনে হয় পারবো কি পারবো না, পারবেন। ছবি এমন একটা জিনিস, প্রথমবারটা একটু অন্যরকম হবে, দ্বিতীয়বারটা আরেকটু অন্যরকম হবে, তৃতীয়বারটায় আপনি হয়তো দেখবেন একটা দুর্দান্ত ছবি তুলে ফেললেন। হয়তো আপনি কখনো ছবি তোলেননি, কিন্তু আপনার মন বলছে এই জায়গার এই সুন্দর একটা মুহূর্ত, এই ছবিটা কিন্তু দারুণ হবে, হয়েও যাবে, তাই পিছিয়ে নয়। যদি ছবি তুলতে ইচ্ছে থাকে, না কোনো দিন তোলা হাতের জাদু কিন্তু ম্যাজিক দেখাতেই পারে। সঙ্গে থাকুন, আবারও ফিরছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আর চলছে এই মুহূর্তে গান মুসাফিরের আড্ডা, সঙ্গেছি আমি সৌভিক। আর এভাবেই আমাদের আড্ডা কিন্তু তত্তর করে এগিয়ে চলছে, এবং সত্যি কথা বলতে মনের মধ্যে যে একটা হালকা ঝিলিক, সেই ঝিলিকটা চোখ দিয়ে টুক করে বেরিয়ে কখন যে ক্যামেরার বন্দি হয়ে যায় তা কিন্তু বলা মুশকিল। কারণ আমরা এমন কিছু কিছু দৃশ্য যা আমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে তার অনুভূতি কিন্তু প্রত্যেকটা রকমের। তাই কার কাছে হয়তো একটা সুন্দর প্রজাপতি উঠছে সেটা তার কাছে একটা প্রিয় বিষয়, কারোর কাছে একটা লম্বা কোনো সিঁড়ি দেখা গেল যেটায় লতা পাতা জড়ানো, বেশ অনেকটা দূর যাচ্ছে এবং সেই সিঁড়িটা এন্ড পার্টটা দেখা যাচ্ছে না, সেটাও তার কাছে একটা স্পেশাল ব্যাপার। কিংবা কোথাও হাতের কাছেই মেঘ ভাসছে, সেটাও একটা ব্যাপার। তো এইভাবে বিভিন্ন রকমের মুহূর্তগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেগুলো এই খিচিকের মাধ্যমে আমাদের মনের আশাটা পূরণ হয়। তো আমাদের আড্ডা চলছে খিচিক নিয়ে, আর সত্যি কথা বলতে খিচিক এর উদ্দেশ্যে একটা কথাই বলবো, জীবনের ঝুঁকি নিয়ে অনেকে অনেক কাজ করেন, কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই যে সেই জীবনের ঝুঁকিটা যেন কোনো কঠিন বিপদ দেখে না আনে। কারণ এখন এই মুহূর্তে অনেকেই আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে বিভিন্ন জায়গায় তারা ছবি তুলছেন, এবং এমন কিছু জায়গা যে জায়গায় বারবার নিষেধ করা হচ্ছে, বন্ধুরা করছে কিংবা সেখানকার যারা চারপাশের লোক আছে তারাও করছেন, কিন্তু তাকে যেন সেই ছবিটা তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ার এবং লাইক কমেন্টসের প্রচুর প্রচুর আশায় কিংবা রিল বানানোর ক্ষেত্রে একটা বিরাট বড় এই ব্যাপারটা কাজ করে। সেক্ষেত্রে আমি বারবার রিকোয়েস্ট করছি এগুলো একটু কম করলে বরং ভালো হয়, কারণ এগুলো সত্যিই জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে এবং অনবরত কিন্তু এই ব্যাপারটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। অবশ্যই ছবি তুলুন, অবশ্যই নতুন ছবির দাবি রাখে নতুন কিছু ভাবনা, নতুন কিছু ক্রিয়েটিভ কাজ, কিন্তু কখনোই জীবনের ঝুঁকি নিয়ে নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। রেডিও বাংলা নেট ডট কমের পক্ষ থেকে তাদেরকে আমি বারবার অনুরোধ করছি, যারা এই জীবনের ঝুঁকি নিয়ে নিন অবশ্যই নিন, কিছু ছবি আছে যেগুলো হয়তো একটু রিস্ক নিতে হয়, কিন্তু ভাববেন বারবার, একবার নয় তিনবার চারবার পাঁচবার, অবশ্যই ভেবে সেই জায়গায় পৌঁছবেন। অবশ্যই ওই যে বলে না ফিরে আসার জায়গাটা ঠিকঠাক করে তাহলে এগুলোটা ভালো, মাথায় রাখবেন। সঙ্গে থাকছি, আবারও ফিরে আসছি কয়েকটা গানের পর খিচিকের আড্ডা নিয়ে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ব্যাক টু ব্যাক ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা খিচিক নিয়ে, এবং আজকের এই আড্ডাটা শেষ করবো একটা ছোট্ট অনুগল্প দিয়ে, যেটা আমি আগেও অনেকবার হয়তো বলেছি, কেউ কেউ হয়তো মিস করেছেন, এবং যারা কয়েকজন মিস করেছেন তাদের জন্যই আরও একবার বলবো। এবং তারা আমাকে SMS করেছিলেন যে যদি ওইটা একবার শোনানো চায়, তো আজ সেটা শোনাবো। মলয় হালদারের লেখা ছবি, কিন্তু তার আগে বলি এই শো শেষের পর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। 4475039657122 অবশ্যই জানাবেন আজকের এই শো খেচিক আপনাদের কেমন লেগেছে। আর কথা নয়, শেষ করব মলয় হালদারের লেখা অনুগল্প ছবি দিয়ে। বাইরে না অজোরে বৃষ্টি পড়ছে, দাঁড়ান আমি একটু জানলাটা খুলে দিই। দেখছেন বাইরে কিরকম অজোরে বৃষ্টি পড়ছে, তাকান তাকান তাকান, ওই দেখুন ইলেকট্রিক তার বেয়ে কিরকম জলেদের একমুখী দৌড়, দেখুন ওই দেখুন একরাশ বাদলা পোকা কেমন উঠছে, আরে কোথেকে একটা বুলবুলি পাখি উড়ে আসছে না, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসছে আসছে উড়ে আসছে আসছে, এই পুষ পুষ পুষ পুষ, এই বসেছে বসেছে বসেছে বসেছে, চুপ চুপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই দেখুন একটা করে পোকা ধরছে, আবার আবার তারে এসে বসছে, আরে পাখিটা আর উঠছে না কেন, ও আচ্ছা পালকে মুখ গুঁজে ধ্যানে বসলেন মহারাজ, বাহ দারুণ তো, ইরে পাখিটা ধ্যান মাংছে মনে হচ্ছে, ডানা ছাপটাচ্ছে, দেখুন দেখুন দেখুন কিরকম অজস্র জলবিন্দুতে কেমন একটা কুয়াশার বিভ্রম, দেখুন যা পাখিটা উড়ে চলে গেল, এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাতলা পোকাগুলো উঠছে। আচ্ছা এই যে ছবিটা আপনারা দেখলেন, এই ছবিটা থেকে কিছু কি পাওয়া গেল, কি মনে হচ্ছে বলুন তো আপনাদের। আচ্ছা বেশ বেশ, আপনাদের আপনাদের আর ভাবাবো না, কি পাওয়া গেল বলুন তো, যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সুখ। হ্যাঁ আসলে সুখ কখনো খুঁজতে নেই, সুখ না চিনতে হয়।

আজ এমন আর একটা বিষয় নিয়ে আড্ডা মারবো যেটা কিন্তু ভীষণ নস্টালজিক। হ্যাঁ, তবে এখনও আমরা সেটা ফলো আপ করি। সেটা হলো শীতের পিকনিক, চড়ুই ভাতি, মানে সেই ফ্যামিলির সঙ্গে বাড়ির ছাদে হোক কিংবা কোনো একটা স্পট ভাড়া করে আমরা আজও চড়ুই ভাতি কিংবা পিকনিকটা সেরেই ফেলি। আপনার যদি এমন কোনো স্পেশাল গল্প থাকে তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করুন +7475039657121-এ। আপাতত তিনটি গান শুধুমাত্র আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র radiobanglani.com।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। দেখে

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ছোটবেলা না অনেক বেশি প্রেশিয়াস ছিল পিকনিকের দিনগুলো, কারণ আমরা স্কুলে পিকনিক করতাম। প্রত্যেকটা বন্ধু কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস আনতো আর সবাই মিলে টিফিন টাইমে জম্পেশ একটা পিকনিক হতো। সেই পিকনিকের স্বাদটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং ছিল, মানে এখনও আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। আজ সময় আছে, পয়সা আছে, কিন্তু ওই ধৈর্যটা নেই, মানে সবাই মিলে পিকনিক করার টাইমটা নেই। হারিয়ে গেছে অনেক বন্ধু, হারিয়ে গেছে অনেক আপনজন। আপনারা যদি পিকনিক নিয়ে কিংবা চড়ুই ভাতি নিয়ে কোনো রকম স্পেশাল গপ্প থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +7475039657123। আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com এ। মন যখন নিরুদ্দেশ, চড়ুই ভাতি বলতে আর একটা ইন্টারেস্টিং ঘটনা ভীষণ মনে পড়ে যায়। সেটা হলো পরিবারের সকলের সাথে জোট বেঁধে পিকনিক করতে যাওয়া, কাক ভোরে উঠে পিকনিক স্পটে পৌঁছানো এবং রান্না বান্নার সব সরঞ্জাম নিয়ে একেবারে হাজির হওয়া এবং যেতে না যেতেই জল খাবারে ডুবে যাওয়া এবং ব্যাডমিন্টন ক্রিকেট সব কিছু খেলা, মানে পিকনিকটা না দারুণ মজাদার। সেই ফাইনাল যখন রান্নাবান্নাটা শেষ হতো আর সবাই মিলে পাত পেরে খেতে বসতাম, সেটা কিন্তু একটা দারুণ মজাদার ব্যাপার ছিল। এমন কোনো গপ্প থাকলে চটপট শেয়ার করেই ফেলুন না +747503965712 তে। আপাতত গানগুলো শুনে নিন, ফিরছি গানের বিরতির পর।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। শীত তো পড়েই গেল, তাহলে পিকনিকটা শুরু করেই ফেলুন। ছোটবেলায় যখন এক্সাম শেষ হয়ে যেত তখন বাড়িতে সব কাজিনরা আসতো এবং আমরা সকল বাচ্চারা মিলে পিকনিক করতাম। কখনো খেলনা বাটি সাজিয়ে আমরা পিকনিক করতে বসতাম, এখন যেটা মিনিয়েচার হিসেবে পরিচিত। আর কখনো নিজেরা মিলে বড়দের টুকটাক সাহায্য নিয়ে আমরা পিকনিক করতাম। এইটা ছিল ছোটবেলার পিকনিকের দারুণ মজাদার একটা বিষয়। আরও গপ্প আছে, ফিরছি গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কম।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। ভাইবস যদি একবার মিলে যায় বড়বেলার বন্ধুদের সঙ্গে, কিংবা ছোটবেলার বেশ কিছু বন্ধু যদি টিকে যায় বড়বেলা অবধি, তাহলে তাদের সাথে পিকনিকটা বেশ জমে যায়। ছোটবেলার বন্ধুদের সঙ্গে যারা একসঙ্গে বেড়ে উঠেছি আমরা, তাদের সঙ্গে পিকনিক গেছিলাম এবং ভীষণ মজা হয়েছিল। পিকনিকের মেন উদ্দেশ্য তো হলো খেলাধুলো, এবং সব থেকে মেইন যেটা সেটা হলো একসাথে মিলে পাত পেরে খেতে বসা। এবং সেই খেতে বসে আমরা যেভাবে সকলের পাত থেকে সবাই খাবার ছিনিয়ে নিয়ে খাচ্ছিলাম, সেটা না ভীষণ ইন্টারেস্টিং ছিল। এবং লোকজন দেখে ভাবছিল যে এরা নিশ্চয়ই একেবারে চাইল্ডহুড ফ্রেন্ড, নাহলে এই বন্ডিংটা হতে পারে না। এরকম প্রচুর গপ্প আছে, প্রচুর আড্ডাও আছে। আগামী সোমবার আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলা নিউজ ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: এতটা পথ পেরিয়ে

দেশ বলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে বড় একটা জায়গা। দেশ সত্যিই বড়, কিন্তু যদি আমরা আয়তনের দিক দিয়ে বিচার করি সেখানে কিন্তু বহু ছোট ছোট দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে। আর সেই রকমই কিছু ছোট ছোট দেশের গল্প আজ আমাদের পপকর্নের আড্ডায় থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা এই যে বিভিন্ন দেশের

গল্প করব, সেখানেই প্রথমেই বলতে হয় ইউরোপ মহাদেশের কথা। এটি এমন একটি মহাদেশ যেখানে যার পাশে রয়েছে এইরকমই ক্ষুদ্রতম এবং বৃহত্তম দেশ, যেমন রাশিয়া, বৃহত্তম দেশ সারা পৃথিবীতে, যা ইউরোপ এবং এশিয়ার জুড়ে একেবারে বিস্তৃত হয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে 11টা টাইম জোন আর 14টা দেশ রাশিয়ার সাথে সীমানা ভাগ করে নিয়েছে, এতটাই বিশাল এই রাশিয়া দেশটি। এছাড়া আমরা যখন আজকে ছোট্ট ছোট্ট দেশের গল্প বলছি, সেখানে আয়তনের দিক থেকে এইরকমই কিছু ছোট্ট দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প নিয়ে আজ আমরা রয়েছি পপকর্নে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে বিভিন্ন ছোট্ট ছোট্ট দেশের গল্প করছি, তার মধ্যে প্রথমেই যে দেশটির কথা আপনার সঙ্গে শেয়ার করব, তার নাম সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে। এই দেশটি গিনি উপসাগরে বিষুবরেখার উপরে অবস্থিত। মধ্য আফ্রিকার এই দেশটি একটি আইল্যান্ড কান্ট্রি, মাত্র 372 বর্গ মাইলের আয়তন, সুতরাং বোঝাই যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই দেশ জুড়ে রয়েছে অনন্য সব উদ্ভিদ এবং অনন্য সব প্রজাতি, আর এই কারণেই, এই বৈচিত্র্যের কারণেই এই দেশটিকে বলা হয় আফ্রিকান গ্যালোপাগোস। আফ্রিকান গ্যালোপাগোস নামেই পরিচিত এই সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে দেশটি। এছাড়াও রয়েছে আরো ছোট্ট ছোট্ট দেশ, আর সেই সব দেশের গল্প শেয়ার করব আপনার সঙ্গে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
4: ক্লাস, ইটস বিন রিপোর্টেড দ্যাট ইফ উই কিপ ইউজিং ওয়াটার লাইক উই আর নাও, বাই 2055 উই কুড বি শর্ট বাই 5 বিলিয়ন লিটারস আ ডে।
5: হোল্ড অন মিস, 2055 উইল বি গ্রোন আপ বাই দেন।
4: উই নট হ্যাভিং দ্যাট, আর উই?
5: নো। ওই, হিয়ার ইজ ওয়াটার অন ক্যানস
6: এন্ড ফিক্স দোজ ড্রিপস এন্ড ড্রপস and take shorter showers, yeah? Because when we work together,
5: it all adds up.
6: So come on, you lot, search Let's Save Water.
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র দেশগুলিকে নিয়ে, যেখানে এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা শেয়ার করব তার নাম ডমিনিকা। ডমিনিকার আয়তন মাত্র 290 বর্গ মাইল, সুতরাং বোঝা যাচ্ছে কত ছোট্ট এই দেশটি। আর এই ডমিনিকাতে রয়েছে রেন ফরেস্ট, রয়েছে হট স্প্রিং, রয়েছে 9টি আগ্নেয়গিরি। আর এবার যেই দেশটির কথা বলবো তার নাম সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার যেটা ল্যান্ড এরিয়া সেটা মাত্র 238 বর্গ মাইল, এতটাই ছোট্ট আয়তনের দিক থেকে এই দেশটি। তবে সেন্ট লুসিয়াতে আকর্ষণের কিন্তু অনেক জায়গা রয়েছে, রয়েছে সালফার স্প্রিং, মাড বাথ থেকে শুরু করে সুউচ্চ পিটন মাউন্টেন, এইরকমই আরো ছোট্ট ছোট্ট আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশ রয়েছে, জানবো তাদের কথাও। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। গানের পর ফিরে এসেছি আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্ন নিয়ে আমরা কথা বলছি বিশ্বের আয়তনের দিক থেকে ছোট ছোট দেশগুলোকে নিয়ে, আর সেখানেই উঠে এলো বিভিন্ন দেশের কথা। এখন আমি আপনার সঙ্গে যে দেশটির কথা বলবো সেটি ইউরোপের ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে অন্যতম, লাক্সেমবার্গ। ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের সীমানা ঘেরা এই দেশটি, আর তার আয়তন মাত্র 998 বর্গ মাইল। আর এইভাবেই আমাদের আজকের এই যে আমাদের বিশ্বের আয়তনের দিক থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলোর যে গল্প, সেই গল্প এখানেই থামাতে হচ্ছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে দেখা হবে আগামী কাল থেকে একই সময়, আবার চলে আসব আমাদের পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে, এবং আজও সেভাবেই আড্ডা জমে উঠবে। তো অবশ্যই তার পাশাপাশি একটু হলেও আপনি কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এই এক ঘন্টার শোতে। ঠিক গাছ বলা যাবে না, কিন্তু স্থপতি মাইক টনকিনো আন্না লিউয়ের তৈরি এই 10 ফুট উঁচু গ্যালভানাইজড স্টিলের পাইপে তৈরি স্থাপত্যটি গান শোনায়, সেটা কিন্তু ঠিক। এবং তার নাম সিঙ্গিং রিঙ্গিং ট্রি। ঘাবড়ে গেলেন তো? হ্যাঁ, এই জন্যই প্রথম থেকে ভাবছিলাম বলি আপনাদের যে গাছ নাকি গান শোনায়। তো ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের পেনাইন হিল রেঞ্জে অবস্থিত 2006 সালে তৈরি এই শিল্পকর্মটির বৈশিষ্ট্য কী জানেন? হাওয়া বইতে শুরু করলে সিঙ্গিং রিঙ্গিং ট্রি অপূর্ব সুরমূর্ছনার সৃষ্টি করে। 2007 সালে ভাস্কর্যটি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জাতীয় পুরস্কার অর্জন করে। তাহলে বুঝতেই পারছেন, প্রথমেই কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা বলে দিলাম। আরও অনেক আছে, এবার মাথাটা ঘুরবে, সাবধানে সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হবাক হবেন আপনিও। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে রেডিও বাংলানে .com।

তো আজকে গান মুসাফিরের আড্ডায় শুরু করেছিলাম গাছ গান শোনায় দিয়ে, এবং আজ এই আড্ডাতে, এই এক ঘন্টার আড্ডাতে শেষ করব কিন্তু আরেকটা গান শোনানোর ব্যাপার দিয়ে। কিন্তু তার আগে আমরা একটু অন্যদিকে যাই। মানে কখনো এরকম ভেবেছেন যে মেসাজে ক্ষতের দাগ ম্লান হয়? শোনেননি তো? আসলে নানা কারণে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত হয় যা দৃষ্টিকটু। তো ক্ষতের দাগ কমাতে সাধারণত ওষুধের দোকান থেকে পয়সা খরচ করে ওভার দ্য কাউন্টার ক্রিম কেনা হয়। অথচ অবাক করার মতো বিষয় হলো আরও একটি সমান কার্যকর উপায় আমাদের হাতেই রয়েছে আর এর জন্য কোনো খরচ করতে লাগে না। আরও অবাক হলেন, তাই তো? এবার বলি আসল ঘটনাটা কি। শুধু দাগযুক্ত জায়গাটিতে একটি দুটি আঙুল দিয়ে দাগের সঙ্গে লম্বভাবে ম্যাসাজ করতে হয় বা ঘষতে হয়। দিনে কয়েকবার দাগের জায়গা ঘষলে বা ম্যাসাজ করলে স্কার টিস্যুর পেছনে থাকা কোলাজেন ফাইবার ভেঙে যায়, ক্ষত অঞ্চল নরম ও নমনীয় হয় এবং অতিরিক্ত কোলাজেন তৈরি রোধ করা যায়। তাই ক্ষত অঞ্চলে রক্তপ্রবাহ বেড়ে গেলে টিস্যু উৎপাদনে সুবিধা হয়। তাই সব মিলে দাগটিকে পুনরায় তৈরি করতে এবং কোলাজেন ফাইবারগুলিকে সঠিকভাবে সারিবদ্ধ হতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু সত্যি, ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়ে যায়। সঙ্গে থাকুন আমার ফিরব আজকের স্পেশাল আড্ডা। অবাক হবেন আপনিও, নিয়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন আরও হবেন। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা, আড্ডা চলছে। আজকে গান মুসাফিরে অবাক হবেন আপনিও। আমাদের হিস্ট্রি একটা ব্যাপার মনে পড়ে যায়, দেখুন ভাবুন একটুখানি, আর্কিমিডস স্নান করতে গিয়ে তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো এমন ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঘটে। হয়তো কোনো উত্তর নিয়ে দিনরাত ভেবে মেনে নিয়েছেন, সেটি অমীমাংসিতই থেকে যাবে। তারপর বাথরুমে ঢুকে শাওয়ারে ঠান্ডা জলের তলায় দাঁড়াতেই দুম করে উত্তরটা মাথায় চলে এলো। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্ভবত এর ব্যাখ্যা খুঁজে পেয়েছেন এবং কি নাম দিয়েছেন জানেন? শাওয়ার এফেক্ট। তাদের মতে যখন আমরা কোনো সমস্যা থেকে দূরে সরে যাই এবং বিশেষ করে স্নান করার মতো এমন কোনো কাজ করি যাতে মনঃসংযোগের প্রয়োজন হয় না, তখন কোনো সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি। সাইকোলজি অফ অ্যাসথেটিক্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য আর্টস জার্নালে প্রকাশিত 2022 সালের অন্য এক গবেষণাপত্রে জানানো হয়েছে, স্নান করা বা হাঁটার মতো হালকা কাজ সর্বাধিক সৃজনশীলতা তৈরি করে। আসলে আমরা সৃজনশীল ভাবনা ভাবতে পারি তখন যখন আমাদের মস্তিষ্ক ডোপামিন বা ফিল গুড হরমোন নিঃসরণ করে, সুখ ও আনন্দের অনুভূতি উজ্জীবিত করে, এমন যে কোনো কাজেই ডোপামিন নিঃসৃত হয়। তাই এক্সারসাইজ সহ একটি নিটোল স্নানে ডোপামিনের উচ্ছ্বাস ঘটতে পারে। আর এতেই বাজিমাত, সেরা আইডিয়া কোথায়? না স্নানে, ভাবতে পারেন আপনিও। এবং এটা কিন্তু সত্যি কার্যকরী একটা ব্যাপার, বললাম না, ভাববেন তো অবশ্যই কার্যকরী দিকটাও খুলে যাবে আজকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল আড্ডা, অবাক হবেন আপনিও। এখন গান।

0: बजिलो कारो बेना।
1: मने पड़े শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন, কাজ ডেডলাইন ট্রাফিক নোটিফিকেশন এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
0: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। গান মুসাফিরে অবাক হবেন আপনিও নিয়ে। হাই হিল ওয়েডিং চার্চ, নাম শুনেছেন? আছে মেয়েদের হাই হিল জুতোর মধ্যে দেখতে এই নির্মাণটি যে কাঁচের তৈরি তা বুঝতে অসুবিধে কিন্তু আপনার হবে না। তবে এটা যে আসলে একটি চার্চ বা গির্জা তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা দুষ্কর। তাছাড়া প্রায় 60 ফুট উঁচু স্থাপত্যটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 82.5 ফুট ও 39 ফুট তার ছবি দেখেও চট করে কিন্তু বোঝা মুশকিল। তাইওয়ানের চি আই কাউন্টার বুডাই টাউনশিপের এই চার্চটিকে 2016 সালের জুলাই মাসে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। ওই বছরই এটি বিশ্বের উচ্চতম হাই হিল জুতো আকারের নির্মাণ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। চার্চটি তৈরি করতে 300 টুকরো নীল টিনটেন্ট কাঁচের টুকরো লেগেছে। সংলগ্ন অঞ্চলে বিয়ের ভেনু হিসাবে চার্চটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। জুতোর ভেতরে গির্জা, সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন ইয়েস

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষের দিকে, এবং আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, gmat@rateofradiobanglanet.com এ কেমন লাগলো আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12 তাহলে চলুন দেরি না করে আজকের এই আড্ডা শেষ করবো। ওই যে প্রথমে বলেছিলাম না গান শোনার একটা ব্যাপার দিয়ে, জীবনে অনেকেই তো গান গাইতে শুনেছেন, কিন্তু রাস্তা, কোনো রাস্তাকে গান গাইতে শুনেছেন কখনো? হ্যাঁ, শুনতে আজও মনে হলেও কথাটা কিন্তু মিথ্যে নয়। বিশ্বের কিছু দেশের কোনো কোনো রাস্তার একটি নির্দিষ্ট অংশ ধরে গাড়ি চালিয়ে গেলে সুরেলা ধ্বনি শুনতে পাওয়া যায়। রাস্তা গান গায় কথাটি আক্ষরিক অর্থে সত্যি না হলেও রাস্তাগুলি এমনভাবে তৈরি করা যে তাদের সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণে সুরেলা আওয়াজের সৃষ্টি হয়। হ্যাঁ, এদের মিউজিক্যাল রোড বলে। ডেনমার্ক, হাঙ্গেরি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, চীন, ইরান, সান ম্যারিনো, তাইওয়ান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনাও আছে, সঙ্গে আছে ইন্দোনেশিয়া। তো এমন মিউজিক্যাল রোড কিন্তু সেখানে আছে, তবে প্রথম জনপ্রিয় মিউজিক্যাল রোডটি ছিল আমেরিকায়। এক বিখ্যাত গাড়ি কোম্পানি ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার শহরের বাইরে এমন একটি রাস্তা বানায় যার ওপর দিয়ে ঘন্টায় 80 কিমি গতিতে গাড়ি চালালে একটি সুর শোনা যেত। তাই দেরি না করে সেই জায়গাটা মাথায় রাখুন, কিন্তু আপনিও কিন্তু ভাববেন, এবং ভাববেন নয়, শুনতে পাবেন গাড়ি করে চলতে চলতে রাস্তা গান গাইছে। কি গান গাইছে রাস্তা? চলুন আজকের এই শো শেষে একবার শুনে নিই।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যে মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন, কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি। তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যি আগলে রাখুন, এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো। সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনেকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা, আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি। আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নি চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাংলা
1: পারদেশি.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলা।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. The Redspert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তো শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
8: Because when we work together, it all adds up.
9: So come on, you lot, search Let's Save Water.
10: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
11: অন্য কোথাও চল?
12: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: Bangali আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পৃথিবীতে যত জাতি আছে তাদের কিন্তু একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। অবভিয়াসলি বাঙালিও তার মধ্যে ব্যতিক্রম নয়, বাঙালিরও অনেক স্বকীয় বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সব দিক থেকে বাঙালি একটা অনন্য জায়গায় বিচরণ করছে গোটা পৃথিবীতে। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় আছে যেটা কিনা বাঙালি জাতিকে অন্যান্য জাতি থেকে আলাদা করে, সেটা হচ্ছে বেড়ানো। আগে হ্যাঁ হ্যাঁ বেড়ানো। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে বাঙালির বেড়ানো নিয়ে। এই যে ভ্রমণ পিপাসু বাঙালি, এই যে সবসময় বেড়ু বেড়ু ব্যাপারটা লেগেই থাকে বাঙালির মধ্যে, তার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে জানেন। আবার বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই ব্যাপারটা প্রকাশও পায়। তো এই বাঙালির বেড়ানো নিয়ে কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো বাঙালির বেড়ানোর কথা উঠলেই কিন্তু একজন দাদার নাম সবার সামনে চলে আসবে। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত শ্রদ্ধার দীপুদা। কোন দীপুদা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানো নিয়ে। তো যে কথা বলছিলাম, বাঙালির বেড়ানো উঠলেই কিন্তু দীপুদার নাম একদম প্রথমে চলে আসে। তবে এই দীপুদা কিন্তু কোনো মানুষ নয়, জানেন, এমনকি কোনো প্রাণীও নয়। অ্যাকচুয়ালি ইনি হলেন তিনটি জায়গার সমষ্টি। দি অর্থাৎ দীঘা, পু হচ্ছে পুরী, এবং দা হচ্ছে দার্জিলিং। আর বাঙালির এই দীপুদা কিন্তু সবসময় হটকেক, এই আমাদের গোটা বাঙালি জাতির কাছে। তো রেডিও বাংলা নেট ডট কমে এই বাঙালির বেড়ানোকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে

0: দেশের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ মন যখন নিরুদ্দেশ।
3: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে। মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় এক

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

মুক্ত বাঙালি বেড়ানোর জন্য যে কতটা তৎপর, উদগ্রীব এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে তার একটা ইনসিডেন্স এখন আপনাকে বলবো। সুনীল গঙ্গোপাধ্যায় জানেন, যিনি অত্যন্ত বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, তো তিনি একবার গিয়েছিলেন পাহাড়ে। অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলির পায়ের তলায়ও সর্ষে ছিল, কারণ তিনি যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়তেন। তো সেখানে তিনি পাহাড়ি এরিয়ায় একটা অদ্ভুত ব্যাপার দেখেছিলেন। তিনি দেখেছিলেন এক বাঙালি ভদ্রলোক যার একটি পা নেই, সেই অবস্থাতেও ক্রাচে ভর দিয়ে তিনি অবলীলাক্রমে পাহাড়ে উঠে যাচ্ছেন, এবং সেই ভদ্রলোকের অনুপ্রেরণাতেই তিনি তৈরি করেন রাজা রায়চৌধুরী বা কাকাবাবু। তাহলেই ভাবতে পারছেন যে বাঙালি বেড়ানোর জন্য ঠিক কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানোকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বেড়ানো কিন্তু শুধুমাত্র শখের জন্য নয়, কখনো কখনো বেড়ানোর মাধ্যমে আপনি রিবর্ন করতে পারেন। এই ব্যাপারটা বলেছিলেন আমাদের এই পাড়ায় এক ভদ্রলোক থাকেন, যিনি বাংলার প্রফেসর। তো তিনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যখনই তিনি ছোট্টখাট্ট একটি ছুটি পান, তিনি একদিনের জন্য ট্যুর করে আসেন। তবে তার বেড়ানোটা কিন্তু একটু অন্যরকম। তিনি ট্রেনে উঠে চলে যান এমন একটি স্টেশনে যেখানে কেউ খুব একটা যায় না, একদম ফাঁকা ফাঁকা সেই স্টেশনে কোনো ক্রমে একটা রাত কাটিয়ে তিনি আবার চলে আসেন। অ্যাকর্ডিং টু হিম, এটা ওনাকে রিবর্ন হতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে বাঙালির বেড়ানোটা কিন্তু একদম রক্তের শিরায় শিরায় ঢুকে রয়েছে। তো রেডিও বাংলানে ডট কমে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা বাঙালির বেড়ানোকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর যে কোনো প্রান্তে, যেটা কিনা যথেষ্ট বেশি করে ট্যুরিস্ট যায়, যেটা অ্যাকচুয়ালি বেশ বড়সড় ট্যুরিস্ট স্পট, সেখানে কিন্তু দুটো জিনিস দেখা যায়। একটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বাঙালির উপস্থিতি এবং বেশ কিছু দোকানে বাংলায় লেখা সাইনবোর্ড। আগে হ্যাঁ, বাংলায় লেখা সাইনবোর্ড স্পেশালি খাবার দাবারের দোকানে, আর এটাই প্রমাণ করে যে বাঙালি বেড়ানোর ব্যাপারে ঠিক কতটা সিদ্ধ হস্ত। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে, জারি ছিল বাঙালির বেড়ানো নিয়ে। আমাদের বাঙালি জাতির অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেড়ানো। তো বাঙালির বেড়ানোকে নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান, আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমি আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভিতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না কিন্তু তারা বুঝে যাবে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
4: Hold on, miss. 2055, we'll be grown up by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
9: আমার ভিন দেশি তারা

hellobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কিভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আড্ডা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি। তো সেক্ষেত্রে একটা সিগনাল কাজ করে, একটা ডিকোড কাজ করে, কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগনাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আপনারা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে এবং আজও সেইভাবেই আড্ডা জমে উঠবে। তো অবশ্যই তার পাশাপাশি একটু হলেও আপনি কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এই এক ঘন্টার শোতে। ঠিক গাছ বলা যাবে না, কিন্তু স্থপতি মাইক টনকিনো আন্না লিউয়ের তৈরি এই 10 ফুট উঁচু গ্যালভানাইজড স্টিলের পাইপে তৈরি স্থাপত্যটি গান শোনায়, সেটা কিন্তু ঠিক। এবং তার নাম সিঙ্গিং রিঙ্গিং ট্রি। ঘাবড়ে গেলেন তো? হ্যাঁ, এই জন্যই প্রথম থেকে ভাবছিলাম বলি আপনাদের যে গাছ নাকি গান শোনায়। তো ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের পেনাইন হিল রেঞ্জে অবস্থিত 2006 সালে তৈরি এই শিল্পকর্মটির বৈশিষ্ট্য কী জানেন? হাওয়া বইতে শুরু করলে সিঙ্গিং রিঙ্গিং ট্রি অপূর্ব সুরমূর্ছনার সৃষ্টি করে। 2007 সালে ভাস্কর্যটি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জাতীয় পুরস্কার অর্জন করে। তাহলে বুঝতেই পারছেন প্রথমেই কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা বলে দিলাম। আরও অনেক আছে, এবার মাথাটা ঘুরবে, সাবধানে সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, হবাক হবেন আপনিও। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে রেডিও বাংলানে .com।

তো আজকে গান মুসাফিরের আড্ডায় শুরু করেছিলাম গাছ গান শোনায় দিয়ে, এবং আজ এই আড্ডাতে, এই এক ঘন্টার আড্ডাতে শেষ করব কিন্তু আরেকটা গান শোনানোর ব্যাপার দিয়ে। কিন্তু তার আগে আমরা একটু অন্যদিকে যাই। মানে কখনো এরকম ভেবেছেন যে ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়? শোনেননি তো? আসলে নানা কারণে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত হয় যা দৃষ্টিকটু। তো ক্ষতের দাগ কমাতে সাধারণত ওষুধের দোকান থেকে পয়সা খরচ করে ওভার দ্য কাউন্টার ক্রিম কেনা হয়। অথচ অবাক করার মতো বিষয় হলো আরও একটি সমান কার্যকর উপায় আমাদের হাতেই রয়েছে আর এর জন্য কোনো খরচ করতে লাগে না। আরও অবাক হলেন, তাই তো? এবার বলি আসল ঘটনাটা কি। শুধু দাগযুক্ত জায়গাটিতে একটি দুটি আঙুল দিয়ে দাগের সঙ্গে লম্বভাবে ম্যাসাজ করতে হয় বা ঘষতে হয়। দিনে কয়েকবার দাগের জায়গা ঘষলে বা ম্যাসাজ

করলে স্কার টিস্যুর পেছনে থাকা কোলাজেন ফাইবার ভেঙে যায়, ক্ষত অঞ্চল নরম ও নমনীয় হয় এবং অতিরিক্ত কোলাজেন তৈরি রোধ করা যায়। তাই ক্ষত অঞ্চলে রক্তপ্রবাহ বেড়ে গেলে টিস্যু উৎপাদনে সুবিধা হয়। তাই সব মিলে দাগটিকে পুনরায় তৈরি করতে এবং কোলাজেন ফাইবারগুলিকে সঠিকভাবে সারিবদ্ধ হতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু সত্যি, ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়ে যায়। সঙ্গে থাকুন আমার ভিভ আজকের স্পেশাল আড্ডা। অবাক হবেন আপনিও, নিয়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আরও হবেন। এখন গান।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকা, সঙ্গে আছেন আপনারা, আড্ডা চলছে। আজকে গান মুসাফিরে অবাক হবেন আপনিও। আমাদের নিশ্চয়ই একটা ব্যাপার মনে পড়ে যায়, দেখুন ভাবুন একটুখানি, আর্কিমিডস স্নান করতে গিয়ে তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো এমন ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঘটে, হয়তো কোনো উত্তর নিয়ে দিনরাত ভেবে মেনে নিয়েছেন, সেটি অমীমাংসিতই থেকে যাবে। তারপর বাথরুমে ঢুকে শাওয়ারের ঠান্ডা জলের তলায় দাঁড়াতেই দুম করে উত্তরটা মাথায় চলে এলো। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্ভবত এর ব্যাখ্যা খুঁজে পেয়েছেন, এবং কী নাম দিয়েছেন জানেন? শাওয়ার এফেক্ট। তাদের মতে যখন আমরা কোনো সমস্যা থেকে দূরে সরে যাই এবং বিশেষ করে স্নান করার মতো এমন কোনো কাজ করি যাতে মনঃসংযোগের প্রয়োজন হয় না, তখন কোনো সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি। সাইকোলজি অফ অ্যাসথেটিক্স ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য আর্টস জার্নালে প্রকাশিত 2022 সালের অন্য এক গবেষণাপত্রে জানানো হয়েছে, স্নান করা বা হাঁটার মতো হালকা কাজ সর্বাধিক সৃজনশীলতা তৈরি করে। আসলে আমরা সৃজনশীল ভাবনা ভাবতে পারি তখন যখন আমাদের মস্তিষ্ক ডোপামিন বা ফিল গুড হরমোন নিঃসরণ করে, সুখ ও আনন্দের অনুভূতি উজ্জীবিত করে, এমন যে কোনো কাজেই ডোপামিন নিঃসৃত হয়। তাই এক্সারসাইজ সহ একটি নিটোল স্নানে ডোপামিনের উচ্ছ্বাস ঘটতে পারে, আর এতেই বাজিমাত। সেরা আইডিয়া কোথায়? না স্নানে, ভাবতে পারেন আপনিও, এবং এটা কিন্তু সত্যি কার্যকরী একটা ব্যাপার। বললাম না, ভাববেন তো অবশ্যই কার্যকরী দিকটাও খুলে যাবে আজকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল আড্ডা, অবাক হবেন আপনিও। এখন গান।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা। কান মুসাফিরে অবাক হবেন আপনিও নিয়ে। হাই হিল ওয়েডিং চার্চ, নাম শুনেছেন? আছে মেয়েদের হাই হিল জুতোর মধ্যে দেখতে এই নির্মাণটি যে কাঁচের তৈরি তা বুঝতে অসুবিধে কিন্তু আপনার হবে না। তবে এটা যে আসলে একটি চার্চ বা গির্জা তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা দুষ্কর। তাছাড়া প্রায় 60 ফুট উঁচু স্থাপত্যটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 82.5 ফুট ও 39 ফুট, তার ছবি দেখেও চট করে কিন্তু বোঝা মুশকিল। তাইওয়ানের চি আই কাউন্টার বুডাই টাউনশিপের এই চার্চটিকে 2016 সালের জুলাই মাসে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। ওই বছরই এটি বিশ্বের উচ্চতম হাই হিল জুতো আকারের নির্মাণ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। চার্চটি তৈরি করতে 300 টুকরো নীল টিনটেন্ট কাঁচের টুকরো লেগেছে। সংলগ্ন অঞ্চলে বিয়ের ভেন্যু হিসাবে চার্চটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। জুতোর ভেতরে গির্জা, সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন ইয়েস।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে সময় কিন্তু আমাদের একদম শেষের দিকে, এবং আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, gmat@radiobanglanet.com এ কেমন লাগলো আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12। তাহলে চলুন দেরি না করে আজকের এই আড্ডা শেষ করবো, যে প্রথমে বলেছিলাম না গান শোনার একটা ব্যাপার দিয়ে। জীবনে অনেকেই তো গান গাইতে শুনেছেন, কিন্তু রাস্তা, কোনো রাস্তাকে গান গাইতে শুনেছেন কখনো? হ্যাঁ, শুনতে আজও মনে হলেও কথাটা কিন্তু মিথ্যে নয়। বিশ্বের কিছু দেশের কোনো কোনো রাস্তার একটি নির্দিষ্ট অংশ ধরে গাড়ি চালিয়ে গেলে সুরেলা ধ্বনি শুনতে পাওয়া যায়। রাস্তা গান গায় কথাটি আক্ষরিক অর্থে সত্যি না হলেও রাস্তাগুলি এমনভাবে তৈরি করা যে তাদের সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণে সুরেলা আওয়াজের সৃষ্টি হয়। হ্যাঁ, এদের মিউজিক্যাল রোড বলে। ডেনমার্ক, হাঙ্গেরি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, চীন, ইরান, সান ম্যারিনো, তাইওয়ান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনাও আছে, সঙ্গে আছে ইন্দোনেশিয়া। তো এমন মিউজিক্যাল রোড কিন্তু সেখানে আছে, তবে প্রথম জনপ্রিয় মিউজিক্যাল রোডটি ছিল আমেরিকায়। এক বিখ্যাত গাড়ি কোম্পানি ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার শহরের বাইরে এমন একটি রাস্তা বানায় যার ওপর দিয়ে ঘন্টায় 80 কিমি গতিতে গাড়ি চালালে একটি সুর শোনা যেত। তাই দেরি না করে সেই জায়গাটা মাথায় রাখুন, কিন্তু আপনিও কিন্তু ভাববেন, এবং ভাববেন নয়, শুনতে পাবেন গাড়ি করে চলতে চলতে রাস্তা গান গাইছে। কী গান গাইছে রাস্তা? চলুন আজকের এই শো শেষে একবার শুনে নিই।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন

কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যেই মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন, কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: borrow.
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি .com-এ। মন যখন নিরুদ্দেশ। ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571212-তে। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট .com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো। সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প।

দাঁড়িয়ে থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নিই আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: ক্লাস, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: চলছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে। আমাদের জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবে গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিলতে রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তো শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভেজা ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভেজা ঘাসে তোমার চাপা রঙের পা।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown ups by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
8: Because when we work together, it all adds up.
10: So come on, you lot. Search Let's Save Water.
11: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
12: অন্য কোথাও চল?
13: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
6: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
7: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
5: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ভাবতে ভাবতে হারানো সুর চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
5: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস,
2: প্রেম করেছি করবই তো।
1: কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া,
2: তুমি না হয় রহিতে কাছে।
1: আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া,
3: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি, রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

পৃথিবীতে যত জাতি আছে তাদের কিন্তু একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। অবভিয়াসলি বাঙালিও তার মধ্যে ব্যতিক্রম নয়, বাঙালিরও অনেক স্বকীয় বৈশিষ্ট্য আছে। যেমন ধরুন আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত সব দিক থেকে বাঙালি একটা অনন্য জায়গায় বিচরণ করছে গোটা পৃথিবীতে। কিন্তু তার সঙ্গে আরও একটি বিষয় আছে যেটা কিনা বাঙালি জাতিকে অন্যান্য জাতি থেকে আলাদা করে, সেটা হচ্ছে বেড়ানো। আগে হ্যাঁ হ্যাঁ বেড়ানো। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেটা না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি হতে চলেছে বাঙালির বেড়ানো নিয়ে। এই যে ভ্রমণ পিপাসু বাঙালি, এই যে সবসময় বেড়ু বেড়ু ব্যাপারটা লেগেই থাকে বাঙালির মধ্যে, তার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে জানেন। আবার বিভিন্ন ঘটনার মাধ্যমে সেই ব্যাপারটা প্রকাশও পায়। তো এই বাঙালির বেড়ানো নিয়ে কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

0: again.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
4: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো বাঙালির বেড়ানোর কথা উঠলেই কিন্তু একজন দাদার নাম সবার সামনে চলে আসবে। তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত আদরের, অত্যন্ত শ্রদ্ধার দীপুদা। কোন দীপুদা বলছি, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কম এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানো নিয়ে। তো যে কথা বলছিলাম, বাঙালির বেড়ানো উঠলেই কিন্তু দীপুদার নাম একদম প্রথমে চলে আসে। তবে এই দীপুদা কিন্তু কোনো মানুষ নয়, জানেন, এমনকি কোনো প্রাণীও নয়। অ্যাকচুয়ালি ইনি হলেন তিনটি জায়গার সমষ্টি। দি অর্থাৎ দীঘা, পু হচ্ছে পুরী, এবং দা হচ্ছে দার্জিলিং। আর বাঙালির এই দীপুদা কিন্তু সবসময় হটকেক, এই আমাদের গোটা বাঙালি জাতির কাছে। তো রেডিও বাংলানেট.কম এই বাঙালির বেড়ানোকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com।
5: ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ,
6: মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে, মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে, শিরায় শিরায় এক

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

এত বাঙালি বেড়ানোর জন্য যে কতটা তৎপর, উদগ্রীব এবং দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে তার একটা ইনসিডেন্স এখন আপনাকে বলবো। সুনীল গঙ্গোপাধ্যায় জানেন, যিনি অত্যন্ত বিখ্যাত লেখক, কবি, সাহিত্যিক, তো তিনি একবার গিয়েছিলেন পাহাড়ে। অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলির পায়ের তলায়ও সর্ষে ছিল, কারণ তিনি যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়তেন। তো সেখানে তিনি পাহাড়ি এরিয়ায় একটা অদ্ভুত ব্যাপার দেখেছিলেন। তিনি দেখেছিলেন এক বাঙালি ভদ্রলোক যার একটি পা নেই, সেই অবস্থাতেও ক্রাচে ভর দিয়ে তিনি অবলীলাক্রমে পাহাড়ে উঠে যাচ্ছেন, এবং সেই ভদ্রলোকের অনুপ্রেরণাতেই তিনি তৈরি করেন রাজা রায়চৌধুরী বা কাকাবাবু। তাহলেই ভাবতে পারছেন যে বাঙালি বেড়ানোর জন্য ঠিক কতটা দৃঢ় প্রতিজ্ঞ। তো রেডিও বাংলানে ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে বাঙালির বেড়ানোকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বেড়ানো কিন্তু শুধুমাত্র শখের জন্য নয়, কখনো কখনো বেড়ানোর মাধ্যমে আপনি রিবর্ন করতে পারেন। এই ব্যাপারটা বলেছিলেন আমাদেরই পাড়ায় এক ভদ্রলোক থাকেন, যিনি বাংলার প্রফেসর। তো তিনি একটা কাজ করেন, সেটা হচ্ছে যখনই তিনি ছোট্টখাট্ট একটি ছুটি পান, তিনি একদিনের জন্য ট্যুর করে আসেন। তবে তার বেড়ানোটা কিন্তু একটু অন্যরকম। তিনি ট্রেনে উঠে চলে যান এমন একটি স্টেশনে যেখানে কেউ খুব একটা যায় না, একদম ফাঁকা ফাঁকা সেই স্টেশনে কোনো ক্রমে একটা রাত কাটিয়ে তিনি আবার চলে আসেন। অ্যাকর্ডিং টু হিম, এটা ওনাকে রিবর্ন হতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে। তাহলে বুঝতে পারছেন যে বাঙালির বেড়ানোটা কিন্তু একদম রক্তের শিরায় শিরায় ঢুকে রয়েছে। তো রেডিও বাংলানে ডট কমে আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি কিছু কথা বাঙালির বেড়ানোকে নিয়ে। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও অনেক কথা ওয়েট করবে আপনার জন্য। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পৃথিবীর যে কোনো প্রান্তে যেটা কিনা যথেষ্ট বেশি করে ট্যুরিস্ট যায়, যেটা অ্যাকচুয়ালি বেশ বড়সড় ট্যুরিস্ট স্পট, সেখানে কিন্তু দুটো জিনিস দেখা যায়। একটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বাঙালির উপস্থিতি এবং বেশ কিছু দোকানে বাংলায় লেখা সাইনবোর্ড। আগে হ্যাঁ, বাংলায় লেখা সাইনবোর্ড, স্পেশালি খাবার দাবারের দোকানে। আর এটাই প্রমাণ করে যে বাঙালি বেড়ানোর ব্যাপারে ঠিক কতটা সিদ্ধ হস্ত। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আমাদের আড্ডাটা আজকে জারি আছে, জারি ছিল বাঙালির বেড়ানো নিয়ে। আমাদের বাঙালি জাতির অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এই বেড়ানো। তো বাঙালির বেড়ানোকে নিয়ে অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobangladesh.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়া আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়া আড্ডায় আমি আছি এবং অবশ্যই জমিয়ে আড্ডা হবে, জমিয়ে কথা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে মন ভালো করার বেশ কিছু গানও রয়েছে। তাই বেশি কথা না বলে আমরা গানের দিকে এগিয়ে তো যাবই রোজকারের মতো, কিন্তু আজকে একটু অন্যরকম কথা, মানে একটু মনের মতন কথা, মনের কাছাকাছি মনের মানুষের সাথে। এই যে আপনি আর আমি দুজনে মিলে জমিয়ে আড্ডা মারবো, তাই ফিরছি আড্ডায়। শুনছেন radiobangladesh.com, মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

শুরুতেই ফার্স্টে বললাম যে মনের কাছাকাছি মনের মতন আড্ডা মনের মানুষের সঙ্গে। আচ্ছা একটা কথা বলুন, এই যে মনের মানুষের সঙ্গে সব কথা কি বলা যায়? বলা যায় না তো। ওই যে একদিন বলেছিলাম যে নীরবতার দেওয়াল ভেঙে আপনার অন্য কারোর মনে ঢুকে পড়তে হবে, কিন্তু সেটা সবসময় কি সম্ভব হয়? হয় না। তাই জন্য আমরা অনেক সময় চাই বা এক্সপেক্ট করি খুব কম মানুষের কাছ থেকে, বা খুব বলা যেতে পারে যাদেরকে আমরা চাই সেই সব মানুষের কাছ থেকে যারা আমাদের মনের ভেতর ঢুকে পড়ুক। কিছু কথা আমরা বলবো না কিন্তু তারা বুঝে যাবে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
3: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
4: Hold on, miss. 2055, we'll be grown-ups by then.
5: We're not having that, are we?
4: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops.
7: And take shorter showers, yeah?
6: Because when we work together, it all adds up.
8: So come on, you lot. Search Let's Save Water.
9: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

bangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং কথা বলছি আপনার সঙ্গে, এবং তার সাথে সাথে মনের কথা বলছি। এই যে বলছিলাম যে মনের কথাগুলো আমরা অনেক সময় ব্যক্ত করতে পারি না ভাষায়, কিন্তু আমরা চাই তারা বুঝে যাক। এই সময় আমাদের মধ্যে কীরকম একটা কাজ করে, মানে আমরা বাস্তবের মধ্যে না ঢুকে কল্পনা জগতেই বেশি মানে বাস করি, কিন্তু তা নয়, সত্যিকারের এরকম কিছু মানুষ আছে বা কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যার জন্য আপনি কারুর মনের ভিতরের কথা কিন্তু জেনে নিতে পারবেন, বা আপনার মনের কথাগুলো সে না বলেই বুঝে যেতে পারে। বলুন তো কীভাবে? আরে টেলিপ্যাথি মশাই, টেলিপ্যাথি। আর সেই টেলিপ্যাথির কথাই আজকে বলবো। সত্যি কি টেলিপ্যাথি আছে, বা এটার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আদিও রয়েছে? সেই সব কিছু নেই আজকের আর।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

একটা ব্রেন থেকে আরেকটা ব্রেনে সংকেত বা মেসেজ পাঠানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানের মাধ্যমে, এবং সেটার উপর যথেষ্ট পরিমাণে রিসার্চ চলছে। অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানুষের কথা ভাবি বা অন্য আরেকটা মানুষকে বা অন্য আরেকটা ব্রেনকে যদি আমরা আমাদের কথাটা বলতে চাই, ইদার আমাদেরকে মুখে বলতে হবে, সেই সাউন্ডটা সে শুনে রিপ্লাই করে বা আমরা মেসেজের মাধ্যমে পড়ি, মানে করে থাকি, তো সেক্ষেত্রে একটা সিগন্যাল কাজ করে, একটা ডিকোড কাজ করে। কিন্তু কোনো কথা না বলে শুধুমাত্র আমি যখনই ভাবলাম একটা সিগন্যাল তৈরি হলো আমার ব্রেনে, সেই সেম জিনিসই না কোনো মেসেজ পড়ে না কিছু কথা শুনে অন্য আরেকটা ব্রেন বা অন্য আরেকটা মানুষ অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এটাও সম্ভব? হ্যাঁ, এটা কোনো কল্পনা নয়। ওই যে বললাম, এখন নতুন যে বিজ্ঞান বা আধুনিক যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের উপর রিসার্চ করে চলেছেন বৈজ্ঞানিকরা, এবং আশা করি সেটিও সফল হয়ে উঠবে। কিন্তু ততদিন আপনার মনের কথা আপনার মনের মানুষটাকে বোঝানোর জন্য আমার মনে হয় গানের থেকে ভালো অপশন কিছু নেই। তাই একটা ছোট্ট গানে ব্রেক নিচ্ছে, ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই.com, মন যখন নিরুদ্দেশ।

এই মনের কথাগুলো বারবার বলতে গিয়েও আমরা হাঁপিয়ে যাই, তাই না? বা কখনো হাঁপিয়ে যাই যে আমাদের মনের কথাগুলো কেন বুঝতে পারছে না সেই মানুষটা। কিন্তু একটা ব্যাপার কাজ করে, সেখানে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি অনেক কিছু হয়, কিন্তু আপনার মনের মানুষের মনের কথাগুলো বোঝার জন্য কিচ্ছু না, বিশ্বাস করুন। আপনাকে টাইম দিতে হবে, নিজেকেও টাইম দিতে হবে, কারণ আমরা জানি হাতের পাঁচটা আঙুল সমান না। তাই একটা সিচুয়েশনে আপনি যেমন রিয়্যাক্ট করছেন, আপনার পাশের মানুষটা ঠিক সেমভাবে রিয়্যাক্ট করবে, সেটা কিন্তু ভাবা অন্যায়। কিন্তু যদিও আমি এতটা সহজে বলছি, আমার মনে হয় যে এই জিনিসটা থাকতে থাকতে বা মানুষটাকে বুঝতে বুঝতে আমরা ক্রিয়েট করতে পারি বা নতুন কিছু জানতে পারি। ঠিক সেই রকমই আস্তে আস্তে শুরু হয় টেলিপ্যাথি। ধরুন আপনার বেস্ট ফ্রেন্ডকে কখনো কখনো মনে হয় না যে ফোন করি, তার আগেই বেস্ট ফ্রেন্ডের ফোন চলে এলো। ঠিক সেই রকমই আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আপনার কাছ থেকে ভালো ভালো মেসেজ পাবো, ঠিক যেমন তার আগেই আপনারা পাঠিয়ে দেন। তাই জন্য মেসেজের অপেক্ষায় আছি, আর কেমন লাগছে আড্ডাটা সেটাও জানাতে অবশ্যই ভুলবেন না, আর ফলো করতে ভুলবেন না www.radiobangla.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলাদেশ .com। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো সোম থেকে শুক্র এভাবেই আমাদের আড্ডাটা কিন্তু জমে ওঠে, এবং আজও সেভাবেই আড্ডা জমে উঠবে। তো অবশ্যই তার পাশাপাশি একটু হলেও আপনি কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এই এক ঘন্টার শোতে। ঠিক গাছ বলা যাবে না, কিন্তু স্থপতি মাইক টনকিনো আন্না লিউয়ের তৈরি এই 10 ফুট উঁচু গ্যালভানাইজড স্টিলের পাইপে তৈরি স্থাপত্যটি গান শোনায়, সেটা কিন্তু ঠিক। এবং তার নাম সিঙ্গিং রিঙ্গিং ট্রি। ঘাবড়ে গেলেন তো? হ্যাঁ, এই জন্যই প্রথম থেকে ভাবছিলাম বলি আপনাদের যে গাছ নাকি গান শোনায়। তো ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের পেনাইন হিল রেঞ্জে অবস্থিত 2006 সালে তৈরি এই শিল্পকর্মটির বৈশিষ্ট্য কী জানেন? হাওয়া বইতে শুরু করলে সিঙ্গিং রিঙ্গিং ট্রি অপূর্ব সুরমূর্ছনার সৃষ্টি করে। 2007 সালে ভাস্কর্যটি রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টসের জাতীয় পুরস্কার অর্জন করে। তাহলে বুঝতেই পারছেন, প্রথমেই কিন্তু অবাক হওয়ার ব্যাপারটা বলে দিলাম। আরও অনেক আছে, এবার মাথাটা ঘুরবে, সাবধানে সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, অবাক হবেন আপনিও। জুড়ে থাকুন আর শুনতে থাকুন সৌভিকের সঙ্গে রেডিও বাংলানে .com।

তো আজকে গান মুসাফিরের আড্ডায় শুরু করেছিলাম গাছ গান শোনায় দিয়ে, এবং আজ এই আড্ডাতে, এই এক ঘন্টার আড্ডাতে শেষ করব কিন্তু আরেকটা গান শোনানোর ব্যাপার দিয়ে। কিন্তু তার আগে আমরা একটু অন্যদিকে যাই। মানে কখনো এরকম ভেবেছেন যে ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়? শোনেননি তো? আসলে নানা কারণে শরীরে বিভিন্ন ধরনের ক্ষত হয় যা দৃষ্টিকটু। তো ক্ষতের দাগ কমাতে সাধারণত ওষুধের দোকান থেকে পয়সা খরচ করে ওভার দ্য কাউন্টার ক্রিম কেনা হয়। অথচ অবাক করার মতো বিষয় হলো আরও একটি সমান কার্যকর উপায় আমাদের হাতেই রয়েছে, আর এর জন্য কোনো খরচ করতে লাগে না। আরও অবাক হলেন, তাই তো? এবার বলি আসল ঘটনাটা কি। শুধু দাগযুক্ত জায়গাটিতে একটি দুটি আঙুল দিয়ে দাগের সঙ্গে লম্বভাবে ম্যাসাজ করতে হয় বা ঘষতে হয়। দিনে কয়েকবার দাগের জায়গা ঘষলে বা ম্যাসাজ করলে স্কার টিস্যুর পেছনে থাকা কোলাজেন ফাইবার ভেঙে যায়, ক্ষত অঞ্চল নরম ও নমনীয় হয় এবং অতিরিক্ত কোলাজেন তৈরি রোধ করা যায়। তাই ক্ষত অঞ্চলে রক্ত প্রবাহ বেড়ে গেলে টিস্যু উৎপাদনে সুবিধা হয়। তাই সব মিলে দাগটিকে পুনরায় তৈরি করতে এবং কোলাজেন ফাইবারগুলিকে সঠিকভাবে সারিবদ্ধ হতে সাহায্য করে। তাহলে এটা কিন্তু সত্যি, ম্যাসাজে ক্ষতের দাগ ম্লান হয়ে যায়। সঙ্গে থাকুন আমার ফিরব আজকের স্পেশাল আড্ডা। অবাক হবেন আপনিও, নিয়ে নিশ্চয়ই অবাক হচ্ছেন, আরও হবেন। এখন গান

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকার, সঙ্গে আছেন আপনারা, আড্ডা চলছে। আজকে গান মুসাফিরে অবাক হবেন আপনিও। আমাদের হিস্ট্রি একটা ব্যাপার মনে পড়ে যায়, দেখুন ভাবুন একটুখানি, আর্কিমিডস স্নান করতে গিয়ে তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেয়ে ইউরেকা ইউরেকা বলে চেঁচিয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন। তো এমন ঘটনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ঘটে। হয়তো কোনো উত্তর নিয়ে দিনরাত ভেবে মেনে নিয়েছেন, সেটি অমীমাংসিতই থেকে যাবে। তারপর বাথরুমে ঢুকে শাওয়ারে ঠান্ডা জলের তলায় দাঁড়াতেই দুম করে উত্তরটা মাথায় চলে এলো। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্ভবত এর ব্যাখ্যা খুঁজে পেয়েছেন এবং কি নাম দিয়েছেন জানেন? শাওয়ার এফেক্ট। তাদের মতে যখন আমরা কোনো সমস্যা থেকে দূরে সরে যাই এবং বিশেষ করে স্নান করার মতো এমন কোনো কাজ করি যাতে মনঃসংযোগের প্রয়োজন হয় না, তখন কোনো সৃজনশীল সমাধান খুঁজে পেতে পারি। সাইকোলজি অফ অ্যাস্থেটিক্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য আর্টস জার্নালে প্রকাশিত 2022 সালের অন্য এক গবেষণাপত্রে জানানো হয়েছে, স্নান করা বা হাঁটার মতো হালকা কাজ সর্বাধিক সৃজনশীলতা তৈরি করে। আসলে আমরা সৃজনশীল ভাবনা ভাবতে পারি তখন যখন আমাদের মস্তিষ্ক ডোপামিন বা ফিল গুড হরমোন নিঃসরণ করে, সুখ ও আনন্দের অনুভূতি উজ্জীবিত করে, এমন যে কোনো কাজেই ডোপামিন নিঃসৃত হয়। তাই এক্সারসাইজ সহ একটি নিটোল স্নানে ডোপামিনের উচ্ছ্বাস ঘটতে পারে। আর এতেই বাজিমাত, সেরা আইডিয়া কোথায়? না স্নানে, ভাবতে পারেন আপনিও। এবং এটা কিন্তু সত্যি কার্যকরী একটা ব্যাপার, বললাম না, ভাববেন তো অবশ্যই, কার্যকরী দিকটাও খুলে যাবে আজকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল আড্ডা, অবাক হবেন আপনিও। এখন গান।

0: quiero cagar una.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
0: হঠাৎ সামডে শ্রীদের খোসা দিয়ে, সামডে যদি যায় সে এ পথ দিয়ে,
1: যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে। অবাক হবেন আপনিও নিয়ে, হাই হিল ওয়েডিং চার্চ নাম শুনেছেন? আছে মেয়েদের হাই হিল জুতোর মধ্যে দেখতে এই নির্মাণটি যে কাঁচের তৈরি তা বুঝতে অসুবিধে কিন্তু আপনার হবে না। তবে এটা যে আসলে একটি চার্চ বা গির্জা তা কিন্তু বাইরে থেকে দেখে বোঝা দুষ্কর। তাছাড়া প্রায় 60 ফুট উঁচু স্থাপত্যটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 82.5 ফুট ও 39 ফুট তার ছবি দেখেও চট করে কিন্তু বোঝা মুশকিল। তাইওয়ানের চি আই কাউন্টার বুডাই টাউনশিপের এই চার্চটিকে 2016 সালের জুলাই মাসে জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। ওই বছরই এটি বিশ্বের উচ্চতম হাই হিল জুতো আকারের নির্মাণ হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। চার্চটি তৈরি করতে 300 টুকরো নীল টিনটেন্ট কাঁচের টুকরো লেগেছে। সংলগ্ন অঞ্চলে বিয়ের ভেন্যু হিসাবে চার্চটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। জুতোর ভেতরে গির্জা, সঙ্গে থাকুন, ফিরে আসবো আবারও আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে, সৌভিকের সঙ্গে গান মুসাফিরে। এখন ইয়েস গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে সময় কিন্তু আমাদের একদম শেষের দিকে, এবং আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে, মানে সৌভিককে, gmat@radiobanglanet.com এ কেমন লাগলো আজকের এই ভিডিও। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন 4475039657 12 তে। তাহলে চলুন দেরি না করে আজকের এই আড্ডা শেষ করবো, ওই যে প্রথমে বলেছিলাম না গান শোনার একটা ব্যাপার দিয়ে। জীবনে অনেকেই তো গান গাইতে শুনেছেন, কিন্তু রাস্তা, কোনো রাস্তাকে গান গাইতে শুনেছেন কখনো? হ্যাঁ, শুনতে আজও মনে হলেও কথাটা কিন্তু মিথ্যে নয়। বিশ্বের কিছু দেশের কোনো কোনো রাস্তার একটি নির্দিষ্ট অংশ ধরে গাড়ি চালিয়ে গেলে সুরেলা ধ্বনি শুনতে পাওয়া যায়। রাস্তা গান গায় কথাটি আক্ষরিক অর্থে সত্যি না হলেও রাস্তাগুলি এমনভাবে তৈরি করা যে তাদের সঙ্গে গাড়ির চাকার ঘর্ষণে সুরেলা আওয়াজের সৃষ্টি হয়। হ্যাঁ, এদের মিউজিক্যাল রোড বলে। ডেনমার্ক, হাঙ্গেরি, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, চীন, ইরান, সান ম্যারিনো, তাইওয়ান, নেদারল্যান্ডস, আর্জেন্টিনাও আছে, সঙ্গে আছে ইন্দোনেশিয়া। তো এমন মিউজিক্যাল রোড কিন্তু সেখানে আছে, তবে প্রথম জনপ্রিয় মিউজিক্যাল রোডটি ছিল আমেরিকায়। এক বিখ্যাত গাড়ি কোম্পানি ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার শহরের বাইরে এমন একটি রাস্তা বানায় যার ওপর দিয়ে ঘন্টায় 80 কিমি গতিতে গাড়ি চালালে একটি সুর শোনা যেত। তাই দেরি না করে সেই জায়গাটা মাথায় রাখুন, কিন্তু আপনিও কিন্তু ভাববেন, এবং ভাববেন নয়, শুনতে পাবেন গাড়ি করে চলতে চলতে রাস্তা গান গাইছে। কি গান গাইছে রাস্তা? চলুন আজকের এই শো শেষে একবার শুনে নিই।

আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা মানুষ দরকার যে প্রত্যেকটা সময় চরম ব্যর্থতা হোক কিংবা সাকসেস হোক প্রত্যেকটা পদক্ষেপে পিঠ চাপড়ে বলবে আমি আছি। তো এই কথাটা সত্যি খুব পাওয়ারফুল, এবং যেই মানুষটা আপনাকে বলছে আমি আছি তো এবং আপনার পাশে রয়েছে, আমি বলবো তার সঙ্গ আপনি ছাড়বেন না। কারণ সব মানুষ থাকবে, আপনাকে সাহারা দেবে, কিন্তু আমি আছি তো বলে থেকে যাওয়ার মানুষগুলো ভীষণ কম। যদি সেটা পেয়ে থাকেন আমি বলবো আগলে রাখুন। ফিরছি পরপর তিনটি গানের পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি.com এ। মন যখন নিরুদ্দে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আপনারও যদি কখনো মন খারাপ হয় বা এমন কোনো কথা আছে যেটা আপনি কোনো স্পেশাল মানুষকে জানাতে চান, জানাতে পারছেন না, তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 বা ফেসবুকেও জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। আমি পৌঁছে দেব আপনার সেই বিশেষ মানুষের কাছে বিশেষ বার্তা, আর আমি আছি তো।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglani.com। আপনার সাফল্যের সময় প্রত্যেকটা মানুষ আপনার পিঠ চাপড়াবে, আপনাকে নিয়ে প্রচুর ভালো ভালো মন্তব্য করবে, কিন্তু আপনার খারাপ সময় যেই মানুষগুলো আপনাকে হারতে দেখে আপনার পাশে থাকবে এবং সাপোর্ট করে যাবে আপনার জেতার উদ্দেশ্যে, সেই সব মানুষগুলো আপনার পাশে থাকবে, সেই সমস্ত মানুষদের আগলে রাখুন। কারণ সেই সমস্ত মানুষ আপনার ব্যর্থতার সময় আপনাকে বলে আমি আছি। তো এই সমস্ত মানুষকে সত্যি হারাতে দেবেন না, তারা এক একটা ডায়মন্ড। আমি জানি আপনার জীবনে এরকম মানুষ আছে, আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জীবনে এমন কোনো মানুষ আসছে যে আপনাকে সব সময় আশ্বাস দিয়ে বলবে আমি আছি। তো শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: borrow.
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ব্রেকের ওপরে যে কথাটা বলছিলাম যে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কোনো মানুষ আছেন যারা ব্যর্থতার সময় এবং সাফল্যের সময় অবশ্যই পিঠ চাপড়ে বলে আমি আছি, তো সেই সমস্ত মানুষগুলোকে সত্যিই আগলে রাখুন। এবং যদি সেরকম মানুষকে, আপনার বিশেষ মানুষকে আপনি কোনো মেসেজ দিতে চান, তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করুন +447506571। আর পরপর কয়েকটা গান আপনার সেই মানুষটার জন্য যে আপনাকে সবসময় পিঠ চাপড়ে বলে আমি আছি। তো

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আমি আগেও বলেছি আর আবারও বলছি, আপনার বেরঙিন জীবনকে রঙিন করতে আমি অ্যানি আছি আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। সময় আজকে একেবারে শেষ, ততক্ষণ শুনতে থাকুন radiobanglani.com, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। তাহলে টাটা।

কুয়াশা ঘেরা শীতের সকাল, জানালার পাশে একলা আপনি, হাতে এক পেয়ালা ধোঁয়া ওঠা গরম চা, আলতো ঠোঁটে চায়ের কাপে এক চুমুক। আহা, কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলবো আমাদের জীবনে, প্রতিদিনের এই জীবনে কত এইরকম টুকরো টুকরো সুন্দর সুন্দর মুহূর্ত আমরা যাপন করি, কখনো একলা কখনো একসঙ্গে। আর সেই রকম সুন্দর সুন্দর কিছু মুহূর্তের গল্প নিয়েই আমাদের আজকের এই আড্ডা। অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মাগারে।
1: কিরে থামলি কেন, বাজা।
0: গামাপা মাগারে, সারে মা গারে গা রে সারে সানি সা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরানো মাত্রই একেবারে আলো ঝলমলে একটা সকাল এসে ধরা দিল। মনটা কেমন আনন্দে ভরে যায় বলুন তো, সত্যি ভীষণ ভীষণ মজা হয় এইরকম একটা সকাল দেখতে পেলে। আর তখনই গাইতে ইচ্ছে করে আহা কি আনন্দ আকাশে বাতাসে। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আজ পপকর্নে আমরা কথা বলছি এইরকমই কিছু আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা টুকরো টুকরো আনন্দ ঘন মুহূর্ত নিয়ে। আর সেখানেই এই সকালবেলার আলো ঝলমলে একটা আকাশের কথা বললাম। সত্যি রোদ ঝলমলে আকাশ দেখতে তো ভালো লাগে, আর তার মধ্যে যদি সূর্যোদয় দেখার একটা সৌভাগ্য হয় তাহলে তো আরো আরো অনেক বেশি মজা। আর সেই সূর্যোদয় যদি হয় একেবারে তুষার ধবল পাহাড়ের কোল থেকে উঠে আসা রক্তিম আভা, সেই রকম একটা সূর্যোদয়, সত্যি ওই রকম একটা সকাল আমাদের জীবনকে একেবারে যেন অন্য মাত্রা এনে দিতে পারে। আমাদের এই আনন্দের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি পরপর দুটো গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

চাঁদ সামলে রাখো জোছনাকে, জোছনা বা চাঁদের আলো যখন মাটির পৃথিবীতে এসে পড়ে তখন এক অপূর্ব শোভা সৃষ্টি করে, যা আমাদের মনকে নিমেষে ভালো করে দিতে পারে। আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা এইরকম সুন্দর সুন্দর মুহূর্ত, যা কখনো আমরা একলা, আবার কখনো বা আমাদের প্রিয় মানুষের সাথে একসাথে যাপন করি। আর সেই রকমই কিছু সুন্দর সুন্দর গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা রেড .com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা বিভিন্ন সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে কথা বলছি, সেখানে উঠে আসছে জ্যোৎস্না রাতের কথা। জ্যোৎস্নার আলো এসে যখন লাগে, সেই মায়াবী আলোতে ভেসে যেতে যেতে সত্যি আমরা কোথায় যেন হারিয়ে যাই। চলুন সেই জ্যোৎস্না লোকে ভেসে যেতে যেতেই আমরা এই মায়াবী রাতের কথা বলতে বলতেই শুনে নিই চমক হাসানের কণ্ঠে সেই গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: পাপা
0: কাগজে লিখে নি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায় হায়

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

কংক্রিটের জঙ্গল ছেড়ে শহর থেকে একটু দূরে যখন হাইওয়ে ধরে গাড়ি ছুটছে, তখন দুপাশে ধুধু প্রান্তর, আর সেখানে সেই সবুজ কার্পেটের মতো ঘাস। যেন মনে হচ্ছে প্রকৃতি সেই সবুজ রঙের কার্পেট পেতে দিয়েছেন সুন্দর করে নিজের হাতে। অপূর্ব সেই দৃশ্য। আর সেই দৃশ্য দেখতে দেখতেই গাড়ি নিয়ে এগিয়ে চলা, আহা কি আনন্দ! শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু টুকরো টুকরো সুন্দর মুহূর্ত নিয়ে, যা আমাদের জীবনের সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি আমাদের জীবনে কিছু আনন্দের মুহূর্ত আমাদের উপহার দেয়, যা আমরা কখনো একলা আবার কখনো আমাদের প্রিয় মানুষজনের সঙ্গে একসাথে যাপন করি। আর সেই রকমই একটি দৃশ্য এখন আমি আপনার সঙ্গে শেয়ার করছি, যে এইরকম যখন গাড়ি করে অনেকটা পথ যাওয়া আর তার পাশ দিয়ে এইরকম সবুজ প্রান্তর, আবার কখনো সেখানেই দেখা যায় যে ঘোড়া ছুটে যাচ্ছে, সেই ছুটছে ঘোড়া আর তার পাশ দিয়ে আপনার গাড়ি ছুটছে, আর যদি দিগন্তে দেখা যায় সূর্যাস্ত, সব মিলিয়ে সেই অপূর্ব দৃশ্য কল্পনা করতে করতেই চলুন শুনে নি আমাদের এখনকার পরপর দুটো গান। ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: দেখবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: It's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion litres a day.
3: Hold on, miss. 2055? We'll be grown-ups by then.
4: We're not having that, are we?
5: No. Oi, hear that? It's water and cans.
6: And fix those drips and drops. And take shorter showers, yeah? Because when we work together, it all adds up.
7: So come on, you lot. Search Let's Save Water.
8: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম পরপর দুটো গান শুনে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলালেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি আমাদের জীবনের সঙ্গে জুড়ে থাকা কিছু সুন্দর মুহূর্ত নিয়ে।

জীবনের সঙ্গে এমনই কিছু আনন্দ ঘন মুহূর্ত জুড়ে থাকে যা আমরা একলা অথবা একসাথে যাপন করি, আর সেই রকমই কিছু গল্প শেয়ার করলাম আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। এইভাবেই গল্প করতে করতে আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গিয়েছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল ঠিকই একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট .com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

মনের জানালা খুলে দিলাম, দমকা হাওয়া লাগলো এসে, তাই মন কেমনের এলোমেলো ভাবনা ছিল যত উড়িয়ে দিলাম। বারান্দায় এক চিদ্দি রোদ্দুর, দুটি শালিক কল্প করছে ভারী, আমিও গেলাম গুটি গুটি পায়ে। এবার হবে গল্প, আড্ডা, মজা, বিনোদনের খবর আর গান। এভাবেই গল্প গানে আঁকিবুকি কাটতে সোম থেকে শুক্র পপকর্ন নিয়ে হাজির হয়ে যাব আমি অনামিকা, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

তো শেষে এই পথে যদি আসি আবার, আজ থেকে 1000 শীত বসন্ত শেষে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা, শিশির ভিজা ঘাসে তোমার চাপা রঙের পা।
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: Class, it's been reported that if we keep using water like we are now, by 2055 we could be short by 5 billion liters a day.
5: Hold on, miss. 2055, we'll be grown up by then.
6: We're not having that, are we?
7: No. Oi, hear that? It's water and cans.
8: And fix those drips and drops.
9: And take shorter showers, yeah?
10: Because when we work together, it all adds up.
11: So come on, you lot. Search Let's Save Water.
12: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
13: অন্য কোথাও চল?
14: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না।